ওধারে বাইরু দাবে তে ওই দাবে শুনতে ওধারে বাইরু বিন সে পাপে ঘনে রে বিন সে পাপে ঘনে রে সচিয়া পাদিচা বিন সে পাপে ঘনে রে পাইসি পড়ে তা মগায় দে কোয় তারে বাইরে